আমি তোমাকে ভালোবাসি আর পাঞ্জাবি মে কহতে হ্যায় তরি তো তেরে বিন মর জানা মে তেনু প্যার করনা।